0: ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যে। অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও।
1: দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে কাজী কি সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা
2: Yeah, I'm all right. I know how to kill him.

তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে নজেটিমা ডাকছে।